0: محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته
1: الدوية أذان كتكم سنفكة نسمع لها على FM الكل اليوم توابو الجو
2: Wange, nini mbuzi yo? Olunakulu enazula buto wa Fortune Gold. Namanyanti mfunye goldi. Hehehe, mfumba yange tedanga mkubela chechimu. Edekende, akawowo. Nesanyunga mfumbisa buto wa Fortune Gold. Buto wa Fortune Gold asidua mwebiru ngobyo nebyo mgaso. Ajira mwipi mebye nja ulo, ilasangibu wa maduka ne supermarket zonezi kulinanji.
3: Fortune Gold Vegetable Cooking Oil. Akole waba Bidco Uganda Limited.
4: Vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vulu vul